0: দশমপাহ অনুতুনাই দশমহাত লাখান্ড রেডিও আইটিএন সেবে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাব সহজ তুনাই
2: বেলাব ওবা বেতে গিনা।